কর্তা পুরুষ নিরভয় নির্বৈর অকাল মূরত অযোনী সৈভং গুরুপ্রসাদ হে প্রাণনাথ গোবিন্দে কৃপা নিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণামে সব দুঃখ হর হে শরণ যোগ দয়ালে দীনানাথ মায়াকর শরীর স্বস্থ কীণ সময় সিমরন্ত নানকে